সিলেন উজালা লিরিম পি এম ইউ ওয়াই দিনী চিল নিতং চুডুক ল দৌ নাপে ছে চিক ল জাগর গি হিজুং গি গোপী তেন্ডেল না দিগি দি গোপী তেন্ডেল নি জিমসেন চৌদি চিচুক ফেন্দে লিরিম খে চিটা খেচেন চি ই লিরিম দি মিকুল চৌনি পালজর থিঙ্কিন না সা খিমাম চুল চাঁদা থাপচাং নুম দিচু লাপো দিলি থাকপার ল এল পি জি গ্যাস থপ থপ জপিম্ববে

0: দিল মুতিতি দাটিন ঠুলি লেংখাঙ্গি লকদুল সারতি থেগি সেরসেন সেন্তাচি জে সেন্তা দি নিশু না বেজে গোদি নিতো নিশু চাটুক লই দাওয়া টুকপে ছে নিশু রেজা পেম্পি নিম নিউ দিল্লি সাপি পিএইচডি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ছোখাং ল ছোয়ে সেন্তা দি নি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর উইকসিত ভারত লাপে গ্যালিয়ম কি জুজি সবুর জুংবে সেনাম ছকবে হেনসুক থেং গ্যা দাঙ্গে কি থল নামইন চিল নিতো নিশু চাটু লই ইন্টারন্যাশনাল ডে অফ যোগা গি দুতিন গি নিম ডেনজং গি সিকিং ওম প্রকাশ মাথুর ছো গি ডেনজং জুং আয়ুষ লেলালে যোগা ফর অফিস ওয়েলনেস তাং যোগা ফর ক্যান্সার সার্ভাইভার ওয়েলনেস লাপ্তি মিক্সেল গি যোগা গি লেরিম আয়ুষ লেঙ্কাং গি লেনছে জিটি দুঙ্গেল ছো গি দিন্দু লেরিম ব্যায়াম তিনবোবে যোগা ফর অফিস ওয়েলনেস কি কেপ সালো জু দেশে কাঙে তাং ছালে নাং সালো জু গি ভ্যাতাং ছাতাং চু লেম মেসাই তেংল গ্যাপ্য নাংসিন দিলে যোগা ফর ক্যান্সার সার্ভাইভার ওয়েলনেস কি ক্যান্সার গি নেপচুল ছামক্যং তাং গ্যাপ্য রোগ্রাম গি থলে জু গি ঠেতেন চু ইয়ার্গে খুঁপেল তাং গি মিউল জিংসিন নিতো নিশু চাটুক লই খাং রিম্পোছে তাং মাফাম ইউসই নে গর্ব ছকপ নিপু থারিং ডেনজং গি সাছক সুয়েপি নাথু লাং দিলে গে দি ভি কি সাশিবে খাং রিম্পোছে তাং মাফাম ইউসই ছৌসু ডিগোজি ব্যামসুই ছকপ দিনাশা নেকর্ব শিবসু শেষি চামিদু নাথো লালে গুপি নেকর গে লামছো দিনে ছিদা টুকু ছে নিশু নিম ডেনজং গি সিকিং ওম প্রকাশ মাথুর ছো গি সুন্দিল গি থলে লামতেন ব্যামসু কবে গ্যাগর ইজুং থালে লেংখাং গে লেনচেন কুশাব গিরিরাজ সিং ছো গি সোক্যং ওক নিতং নিশু চাটুক লয়ে দাওয়া টুকু ছে খেচি সুমদং খেচি জি গে নিম নিম নিং গেসা দিল্লি সাপলো গ্যালিয়ং থালে লেনসো চি ঘটি নাই থেং জি গে লেনসো গে জি জি নি টেক্সটাইলস ফর গ্লোবাল মার্কেট স্ট্রাটেজি ফর অ্যাচিভিং ইউএসডি 100 বিলিয়ন এক্সপোর্টস বাই 2030 লাপ্তি দিনাংশা ডেনজং আদেলে থিমি সুম দে চি ছকপ দিনাশা নামজু লেনে ছকপ দিল উঠি নাংকে ডেনজং জুং গে ছংলে দং জলে লেংকাং গে ঠুংসে কর্মা ডি ইউ চু ছো ইম্ববে সৌদু দিনাশাল গ্যাগার গি থাথো শিসং ইয়ারগে তংগু ইকর ঘুদুর নাঙে পদং খংচুই নামডেল গে ছালে চু নাং দি থাপসে দাং সুলেন কে পেকর কামেল নামবে লেজি দি কি ওক থাকতো লেংখা দাং ডেনজক আদে জুং গি ছংদেন দাং জলে লেকুং ফারল এগ্রিমেন্ট গে ইচ্ছা চিয়াং সেন্তা কি সুরেন জংখা কি থারিং স্পেশাল রিভিশন 2026 কি সগু খাঁসে গে গেংশো গ্যাছা গুপচু চাম ছাই সোরেন গি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার গি সুম্ব থেনসিং জংখার দি কি দেমকে সাকিল জি নাংসার কডেম নাং দি থাতা সাংতি গেংশো টংটা টুকচু রে নি তাং গেগে চুই চাম গি গেংশো খাঁদু খ্যাংশে গেংশো গডেম দাং দুরূপ কি লেদেন দি ছিদা টুকে ছে নিয়ের গে জাইনিম ফালে মুথি নাংসিন ডেনজং কাংসি পোলো ছপে লামতেন ওক সিকিম ফুটসাল ছপে দাং জি এম সি ফুটসাল এরেনা নাংসার ফুটসাল লীগ 2026 কি সাবগে দেমপে উজে জে গোচি খটিক সুই সোরিং চাকুং দেমসু সাকি গি চিঠি আদিত্যা গোলে ছো কিন্ডেন চব থলে চাবদাং সিকিম কাংসি পোলো ছপে ঠুংসে ফুরবা শেরপা ছো গেস্ট অফ অনার গি থলে চা দি লেরিম দি ব্যামচু কবে উজে জে গো নাংসা টিম ঠুকচাম নামজু লেনিদু দিচুনি দেউরালি এফ সি ব্রাদার্স এফ সি টাইমলেস ট্রাইটন এফ সি আল্টিমেট ফুটবল ক্লাব রাইজার্স এফ সি থাং ফেরু এফ সু চেন দেউরালি এফ সি কি গজুক ডান্দু নাংসার দিন দাং ই ছাতি গেখা থপাদাং ম্যাচ নিপু নাংসার আল্টিমেট ফুটবল ক্লাব কি টাইমলেস টাইটান্স নামছি ডান্দুর ফ্যাতি গোল গে দাং ই ছাতি গে ববে হংকেন নিমগি ম্যাচ বেউল এফ সি দাং এস বি আই ইউনাইটেড এফ সি গি বুনা থেনসে দাং এ এস ডি ই এ দাং নামছি টফিস এফ সি গি বুনা জাইম সিদাং আপি ছে নিয়ের গেল থেনসিন দিলে লুঠিকা গাঁতলে লপি নিচল নার সুজু পেইন থুজিছে
1: हामी आकाशवाणी गान्तोकको बेलुकी प्रसारण सेवाबाट बोलिरहेका छौं। समय यसबेला हाम्रो स्टुडियोको घड़ी अनुसार 6:55 भइसकेको छ र अब प्रस्तुत छ हिन्दी भाषामा एक वार्ता।
2: भारतीय लोकतन्त्र के इतिहास में 26 जून 1975 की सुबह एक ऐसा सूर्योदय लेकर आई जिसने देश की स्वतंत्रता संप्रभुता और नागरिक अधिकारों को एक गहरे अंधकार में धकेल दिया। तत्कालीन प्रधानमंत्री इंदिरा गांधी की सिफारिश पर राष्ट्रपति फखरुद्दीन अली अहमद द्वारा 25 जून 1975 की आधी रात को भारतीय संविधान के अनुच्छेद 352 के तहत आंतरिक अशांति